0: তো অনেক গীত, অনেক গীত মোর প্রহীত যেটা আত্মতৃপ্তি দিয়েছে এবং নিজস্ব শৈলী, এই কপি পেস্ট র গীত
1: নুহেঁ,
0: মু কপি পেস্ট কু কেবে প্রশ্রয় দেই নাই, প্রোৎসাহিত কেবে করিবি নাই কাহাকু। আর বর্তমান ট্রেন্ড রে কি কপি পেস্ট করুছি মু সে গবেষণা করিনি, কেউ গীত কপি পেস্ট কি করুছি মু একচুয়ালি সে বিষয়ে মোর মুন্ড হি নাই, ক্ষমা করিবে।
1: নিহাতি ভাবরে।

0: পুরী কি নবু গড়েই আমার যে টিপিকাল পত্র পত্র পত্র সব যে গীত এ শৈলী এটির অছি এটির সজীব নাহি বৌলমাল বহুত বহুত ডিভোশনাল গীতরে মু ফোক কো আনিছি বহুত ভাবে আনিছি
1: আজ্ঞা ফোক নথিলে মিটাস নথাই গীতর
0: না না ফোক হচ্ছে মূল দুয়া ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন কু নেইকি আমি আজি বিস্তারিত হইছি আজি মডার্ন যাহা বি হউছি সেই ওড়িশার ফোক সং হউছি আমার ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন উপরে আমি আজি পিলার গড়িকি আজি বহু উচ্চ অট্টালিকা সঙ্গীতরে।

শ্রোতাবন্ধু, প্রকৃতির নিয়ম অনুসারে ঋতু বদলে, গছর পত্র বি বদলে, আকাশর রঙ মধ্যে বদলে। সেই বদলিবার গোটিয়ে সৌন্দর্য থাকে, কিন্তু পরিস্থিতি আর স্বার্থ দেখি মানুষ যেতবে নিজের রঙ বদলায়, সেতবে সম্পর্কর সমস্ত সৌন্দর্য ধূলিসাৎ হয়ে যায়। কারণ কথার হচ্ছে কাল দেখি কড়ি খায়ে, সময় বুঝি রঙ বদলায়, মুহে অমৃতবাণী আ মন গহনরে বিষর কাহাণী। বর্তমান আমার সমাজের এমিতি কিছু লোক অছন্তি যেমনে পাগ বদলাইবা পূর্ব নিজের চেহারা আ চরিত্র বদলাই দিয়ে, আমার সামনে আমার গুণ গাউবে, কিন্তু আমার পিঠি পছরে আমার হি ছিদ্র গণুবে। টিকি ভাবন্তু তো, এই ডুয়েল মানসিকতা বা দ্বৈত মানসিকতা প্রকৃতরে সমাজ পাই কেতে ক্ষতিকারক।

0: প্রত্যেক কার্যক্রম আপনার যে কি কার্যক্রম আসছে সকাল সন্ধ্যা রাত্রি এগারটা সব কার্যক্রম চলছে শুনছে
1: বহুত বড়িয়া বহুত ধন্যবাদ আপনার নবীন ফোন কলে আমার সহ কথা হলে বহুত খুশি লাগিলা
0: ধন্যবাদ আজ্ঞা
1: হ্যাঁ হ্যাঁ

0: সরতে রেডিও শুনবা ভাই বইনি মনকে মুজিত্রু ভাই জোয়া আর খোলিনি এ বৈঠক ভিতরে আজি আন্দারসে আছে লাতর লুন্দর কে লাগাত নাইনি এ কমলা টকি কি মিশা কইরলি দেখ নি তার বুদ্ধি মিশা খুন বাটে গালা কি হে এ টকি মন তো স্টাইল পড়ি করে ভুল বাটা অপর বলে মনকে আর কেনে গালা আলে
1: এবে এবে আইলিনি মামা
0: দেখনি দেখনি কেন তার এ টকি খুন বাটে এবে ভারি লাগলানি আদি আর চি চি চি
1: কোন নাইনি তুই আজি মকে না হুরতা কমলা টকি কে নিকো নাই হেলে মিশা মুই তোমার সবকে সরতে লোক কে জোয়ার কর দিলিনি মামা মতে আজি নিকো নাই
0: কাইলা জোর জোরাইলা
1: জোর জোরা নাই মিশা খন্ডে আনবা কে না সুস সে মকে বাটে আজিকালি জবর কুকুর মন মনে আকা মামা গোটে কুকুর আর নাকনি বাবা বাবা বাবা
0: চি চি চি চি ইংলিশ নেলুস কি নাই
1: নেলি কাই সিটা গিনে তো আর মকে নিকো না লাগে এড়ে কর দুকলানি মামা
0: দেখনি
1: মকে কাই হেসি কি কেনতার বলি মকে
0: নাই নাই নাই
1: মামা মকে
0: কিছু কিছু কিছু নয় তো কি চিন্তা করো আর নাই
1: নাই বড় সে দুকলানি রাস্তা লগে জিবা কে মিশা ডর লাগলানি মামা
0: এ ইঞ্জি সিন দেলু আছস বইলে
1: ওই নেলি কি কাই
0: চিন্তা নাই নিয়ারি
1: কাই না হয় তো
0: কিছু নয় বুঝলস হালে এবে কইবা খাতা খাইটা বইলে আজি কালি কুকুর হো নে তোর মাকড়ি হো তোর বাদড়ি হো হে বিলাই মিশা চাবলে মিশা ইঞ্জি সিন নেবার আছে সে
1: আই কি
0: জেনতে দুনিয়া হিলানি বুঝলস তাহলে সে উপরে মিশা মুই ন জানতি হ্যাঁ গোটা জিগে আনলি আছি সে পুরা বুঝাইলা আছে তো সেটা শুনাইবি বে
1: শুনবার আছে বড়ে সে দুকলানি লাগলানি মকে
0: হ্যাঁ সেটার পাই বেশি জাগরতি বার আছে
1: আলে আলে শুনে দেশ কোনে শুনবি তা
0: হ্যাঁ আলে লাল লুলা কুকুর লাগালে মিশা ধান্দা ফান্দা সে বিলাইর তামি লাগালে মিশা ধান্দা ফান্দা সবাই যাই যাইটা বিশা ঘরে পশলু আচুস্তুই সে মনকে জাগরতি বার আছে আর তো শুনাইবা আগতুনি হারিওর কথা কই দিলি নি এবে জুন ফানি মন মারি গরি সবু বাটে পানি ভর্তি হইলা
1: এ সেটা তো আর কো নাই নি মামা গোর যাকো দাঁড় যাকো গোরে পানি
0: সেটা কি মিশা তুই জাগরতি গরি এবে তোর গোরছার ভর্তি
1: ওই
0: নিজানুজি করি সে বারকে পরচল রাখছু আর সে টাইর কি তোর সে কাই গিনা কি কাই সে প্লাস্টিক দেবা মন পানি মন ভর্তি রিছি কিনা সেটা আমি করে ফিঙিসু অজারসু পানি কে
1: হ্যাঁ
0: নইলে সিতি পুনি সে মশা মনি ভাই
1: ভাই হই
0: গুনি বছি ই করি সেটা চাপ লাই বইলে তো সে মালেরিয়া ডেঙ্গু খাই খাই বেমার মিশা হিলান তার পথে বর্ষা মাসে সাপ পাই জাগরতি বার আছে হ্যাঁ তুই সে টিভি ছুয়া মনকে দেখতে রেছু সাপ মন চাবি করে মলাই নিয়ে প্রবল
1: মলাইনি কুকুর কে মিশা তো সেন্তি পুনি মামা মকে ডর লাগলা
0: বিলাই সবুকে জাগরত জীব জন্তু বইলে জাগরতি করি বর্ষা মাসে রিবার রাতে
1: আলে আলে
0: আরি ওটা আগরতম জাগরতম তো করাইবি হ্যাঁ তা পচে মুই সে জিগে আনবাটা শুনাইবি
1: সেটা শুনানি সেটা শুনাইবি মকে ডর লাগলা
0: আরি ওর জিনিস শুনতা তুই খাইটা বললে
1: খাইটা
0: এবে

0: কর্দিমন বারলা আছে, চাতি মন বারলা আছে, তো মাইজি টকি মন কাউরি বেশি লব করি
1: তো মন না খাস তো
0: আমি কাইলে মিশা দেখি চাই করে খাইবু। হ্যাঁ হ্যাঁ আলে বেশি খাই দিছা বইলে মিশা সে জড়া ভাতি বলবাই দে
1: ওই ওই ওই
0: বনার ভাতি মন ধরছি
1: মিলানি বলি করি বেশি মিশা না খাইবা
0: সেটা গ মিশা জাগর ত্রিবার আছে আর বাসি খুশি মন রাঁধবা গ মিশা আলস মাইজি টকি।
1: হ্যাঁ
0: সেটার পাই বাসি খুশি খাইলে মিশা ছেড়া ফাপড়া ইবারিছি
1: এবারিছি যে আজি মোকে নিকো নাই তুই আর খালি মাইজি টকি বললুস নহলে তোকে দেখবে মোর দুকাকে মতে প্রাণ ছাড়ি গলা।
0: হ্যাঁ আলে বড়িয়া কথা কইলুস এবার তোকে শুনাই দিবি আলে সে জিগে আনলিয়াছি ডাক্তার বাবু পশু ডাক্তার বুঝাইলা আছে তুই শুনার শর্তে রিডে শুনবা বাইনি বইনি মন শুনা
1: শুনি দিয়াস।
2: বাবু জোহার লাগো।
3: জোহার জোহার
2: বাবু তোমার নাম কাই নাও?
3: মোর না লক্ষ্মী নরসিংহ পণ্ডা।
2: কাইটা খোলা শুনি?
3: মই রিটায়ার্ড ভেটেনারি সব আসিস্ট্যান্ট সার্জন।
2: ও হো বলে পশু ডাক্তার বলবে?
3: পশু ডাক্তার। হ্যাঁ
2: আলে বাবু তুমি তো ডাক্তার আছা আলে কুকুর ছাবলে খাই করবার বাবু সি উপরে খন্ড বুঝাই করে কই দি।
3: আলে কুকুর ছাবলে সে বয়া হোক কি ভোল কুকুর হোক এটা সে চালছে যে দাঁতে তার বিষ রয়েছে।
2: ও
3: চাবলা মানে সে জায়গাকে প্রথম 15 মিনিট সে পানি ধরবে সাবুন সাগরে বুঝলে কিংবা ডেটল কি যেকোনো সাবুন তাকে লগে 15 মিনিট ধরবে তারপরে ডাক্তার পাখ সিধা যাবে মেডিকাল বুঝলে। মেডিকাল গলা পরে তারপরে সেটা চাবলা মানে সেটা বিষ আয় ইয়ে নাই সে ভোল কুকুর হোক কি বয়া কুকুর হোক কোনটা হোক এটা তার তারপরে সে ডাক্তার লেখবা মানে তাকে জলাতঙ্ক রোগ কুয়াছে চাবলা মানে সে রোগ হয়েছে বুঝলে সেপাই তাকে টিকা নেওয়া পড়ছে তাকে অ্যান্টিরেবিস ভ্যাকসিন কুয়াছে তাকে সে টিকা 5টা টিকা নেওয়া পড়ছে মানে গোটে হচ্ছে 1, 3, 5, 7, 14, 28 বুঝলে 1, 3, 7, 14, 28 বুঝলে এই ডেট জায়গায় 5টা টিকা তাকে দেওয়া পড়ব মানে তার যেতে দূর তার সিবিএফটি দেখিকি মানে চোবেছে সেটা কেটে হয়েছে ডক্টর কইব কেতটা নেবার পাই বুঝলি এটা নেবা নিহাতি জরুরি নহলে এটা আপনার মানে মৃত্যু সুনিশ্চিত জলাতক হব আর সে তার কোনো উপায় নাই। কেন কুকুর হোক কুকুর চাবলা খালি কুকুর নেই বিলেই তারপরে মাকড় বাদুড়ি বিলুয়া এটা যাক চাবলে মধ্যে সে রোগ একা হয়েছি বুঝলে জলাতঙ্ক রেবিস ওড়িয়ারে জলাতঙ্ক কুয়া যায়
2: আর ইংলিশ
3: এটা রেবিস তার ওড়িয়ারে জলাতঙ্ক রোগ আর এটা রেবিস ভূতাণু বা লাইসা ভাইরাস দ্বারা হুয়ে বুঝলে আর এটা মহিষ কু মধ্যে চাবলা কাকে চাবলে আমি চাই খালি মহিষ বলে নেই যেন গাই গরু কু চাবু কি কুকুর কুকুর কে চাবু বুঝলে কি না তাকে মিশা হয়েছে অন্য যাকে চাবলে তো তাকে হয়েছে আর এটা হচ্ছে আপনার শ্বাসনলী কি প্রথম ধরবা তারপরে মুন্ড কু ফেকবা আর এটার লক্ষণ হচ্ছে অধিক জ্বর হেবা তারপরে বথা হেবা পানি দেখিকি সে ভয় করবা আর গিলিবারে যেটা পানি পিইলে মধ্যে তাকে গিলিবারে তাকে কষ্ট হবা বুঝলে দুঃখী সেই জায়গাটা তার পানিটা পিইব সে পানি সে ভয় করব কারণ কি সেটা পানি গিলা বেড়ে তাকে দুখা হয়েছে বেশি এটা সে যেন ইয়ে রোগ হয়েছিবা না সে চাবলে তার লাল দ্বারা এটা হচ্ছে লাল দ্বারা তারপরে কামুড়িবা দ্বারা রাঁচুড়িবা দ্বারা এ রোগ হয়ে বুঝলে।
2: তাহলে বাবু আরি ওর কথা এবে তাকে জলান্তর রোগ নহিবা আগতু আগা ইঞ্জেকশন মনে এটা মন দেখে ভালো করবার আছে
3: শুনুন এটা কারণ হচ্ছে আগতুন দিয়ে দিলে সে কুকুরকে বুঝলে যাকে চাবলে নিতে না হয় বুঝলে কি আগতুন সেটি দেওয়া হচ্ছে আপনার দিয়ে দিলে সেটা হচ্ছে বেমার সে চাবলে নিতে না হয় গোটে প্রিভেন্টিভ সেটা বুঝলে কি আগতুন দেলে বুঝলে সেটা কারণ হচ্ছে আপনার সচেতনতা আর সাময়িক টিকাকরণ দ্বারা কুকুর মানুষ সবকু টিকাকরণ করলে যাই সেটা সে রোগ না হয়ে বলছি আগতুন সে ভ্যাকসিন দিয়ে দেওয়ার আছে বরফে গোটে হার দিয়া হয়েছি বুঝলে কুকুর মানকে গোটে হার দিয়া হয়েছি মনে কর প্রথম দেলে বলে প্রথম দেলে তারপরে 21 দিন পরে তার আউ থেকে সেই টিকাটা আউ থেকে নেবার আছে বুঝলে কি আর তারপরে বরফকে বরফ গোটে গোটে দেলে আর সেটা চাবলে মিশা কাইটা না হয় মানে সে যাকে চাববা সে বেমার না হয়।
2: কিছু করি নয়
3: হয়ে গেল বলে সে এবং

0: তার লক্ষণ হচ্ছে, মানে মনে করো ওটা গায়েকে হয়েছি বুঝলে কি নাই, জড়াতং। তার লক্ষণ হচ্ছে আপন যাকে দেখিলে মছিকে দেখিলে মতো সে এমতি মানে তাকে বিড়েব, তাকে মানে গোড়েব বুঝলে তো। হ্যাঁ, আর তার পাক্ষে যাকে না দিয়ে কাকে পোত মানে সিভিয়র হব বেশি মানে আপনার ভয়ঙ্কর হবা বুঝলে কি নাই, মতিকে মত ইয়ে করছি বুঝলে। আর আপু যাক লাল লাল দেখা যাব, তার দেহরে টেম্পারেচার জ্বর হবা, তার দুঃখা হবা, আর পানি যেটা গিরি না পারে মধ্যে হয়েগলা বলে তার কেমসি উপায় নাই না, মরবাটা সুনিশ্চিত গ্যারেন্টি মরছি। তেমন আগতুন জোনটা করবার কি করবার আছে।
1: ও ও তাহলে বাবু গাই মন এবে সে বেমার হিলা বইলে লোককে চাবি বুলবাই কি মারি বুলবাই।
0: হ্যাঁ, তা গাই মন কে হেলা বলে তেমন সেমতি কুকুর বলে সেমতি ভুকলা বলে রোডি করছি। কুকুর মানে কেনটা করবে এমতি করবে কি নেই সেমতি, তাকে দুখাইলে যেমতি সে মানে মধ্যে সেমতি করছি।
1: ও
0: এই লক্ষণ জায়গা মানে পাখে দেখা দিয়েছি বুঝলে কি নেই।
1: আরে কুকুর চাবলে কুকুর পারা খান্দ ভাই।
0: হ্যাঁ, কুকুর পারা খান্দ ভাই সে ভিতরে আপনার জলাইছি এমনি সব লক্ষণ মান দেখা যা দুঃখাইছি, পানি কে ভয় করবা গিড়ি না পারে কাইটা মিশা সেটা মানে কি মিশা সেটা হয়েছে পথে মরছি আর কাই। সঙ্গে সঙ্গে যাই করে টিকা নেবার আছে, ডাক্তার লোকে যাবার আছে।
1: আলে মাকড়ি মন চাবলে মাকড়ি পারাই ভাই তবে
0: মাকড়ি পারা না হতে কুকুর চাবলে সে রেবিস তো সে লক্ষণ দেখা যাবে, আর যেটা কুকুর হেলে হয়েছে সে তার কাই সে কাঁদবা, তারপর যাকে পানি দিয়ে না যায় লোকে না যায় আর কাইটা পি না পারে খাই না পারে বুঝলে কি, সেই লক্ষণ তো হবা। মাকড়ি চাবলে মতো সে সেই রেবিস খাইছি আর মানে জ্বর তঙ্ক হয়েছি মানে কে চাবু ছেলিমেন্টি কে চাবু কি গরু কে চাবু যাকে চাবু তাকে হয়েছি।
1: কুকুর চাবলে সে হয়েছি কি মাকড়ি চাবলে মিশাইছি,
0: কুকুর চাবলে হয়েছি বিলে চাবলে হয়েছি মাকড়ি বাদুড়ি বিলুয়া বুঝলে, এই যেতি কইলি বিলে তারপরে মাকড় কি মাকড়ি আর তারপর বিলুয়া এই সবু যাক চাবলে যাকে মিশা চাববে সি জলাতঙ্গ রোগ হয়েছি মানে কে চাবু কি ছেলি মেন্ডি কে চাবু গরু কে চাবু যাকে চাবু।
1: আলে বাবু কইবা কথা ইলানি কুকুর চাবলে সে কুকুর পারা খান্দ ভাই কি মাকড়ি চাবলে মিশা কুকুর পারা সে খান্দ ভাই।
0: জনে বিলে চাবু কায় মাকড়ি চাবু কি বিলুয়া চাবু বাদুড়ি চাবু সে কুকুর পরাগা কাঁদবে সেটা জলতঙ্ক তাকে হবা বুঝলে, যদি আপনার এই যে ডাক্তার বাবু দিয়ে সুজা সুজি না নেও সে বেমার হেলা হেলা বলে তো সে তার লক্ষণ সে তাকে কুকুর পরাগা সে যেমনি কুকুর হেলে যেমনি ভুকবা কিনে কাঁদবা সেমতি এসবু লক্ষণ তাকে দেখা দিয়েছি। আর রামপুরলে মিশা হয়েছি এগা মানে সে লালুর এটা আপনার ইয়ে করবা বুঝলে কি, মনে করো কোটি খন্ডিয়া হয়ে যাইছি সে কুকুর রোগে কেনটা আর যোন কুকুর কে যা হেবা তার সব লাল বেশি বাহারবা বুঝলে, অপ্রবল লাল বাহারছি আর এমনি তো মানে কাঁদছি আর হে লাল যদি কাকে লাগলা তার কটি যাইছি বুঝলে কি নাই, ঘাও হয়েছি কি কেমসি রামপুড়া রামপুড়ি কলা বলে সিটু তো হয়েছি আর তাকে ডেকেছি আর তাই বেমার হয়েছি তাকে যাকে রামপুড়লা তার লাল বিয়াকে বাজলা কোনটি কটি যাইছি বলে বেমার তাকে হয়েছি।
1: আলে বাবু বড় নিকো বুঝাই দিলাস বাবু, ধন্যবাদ লাগবার জোয়ার লাগ
0: জোয়ার।
2: নাই নাই নাই বল কইলে মামা
3: কেডা সুন্দর
2: বুঝাই দিলা কন্ডে মতে জীবন নাই লাইব।
3: আলে ইঞ্জিসিন নেই আলে তোকে গরম আসেন বুঝলো। হ্যাঁ, এবার মুই তো এতে বুঝাইলু এতে কথাবার্তা হইলু এবে আমার ভাই বই নি মন গীত ফাইন যাই দিব
2: ওই
3: গীত কর শুনে
2: শুনে দেশ মকে মিশা তো সব কই কই কি ডরাইলু
3: শুনে দেশ তার দুকা মিয়া চাই যাই গীত শুনবে আলে
2: আলে আলে।

0: বুলতে রেবি মামা এমনি বুলু বুলু তো সেটা তো দান্ডা পান্ডা এলি এবার না যাইনি আমার চাষি ভাই গটকে মিস মামা সেটা কাশি চাষ বিষয় খন্ডে কারি সিদ্দিন কাই চাষ কলাইনি এটা মন সব বিষয় খন্ডে গোটে বেট গাট ঝিকে আনলি হেলে মিশা আনলি
1: চিকা
2: সেটা শুনাবে
3: আলে বাবু জুয়ার লাগো
4: জুয়ার লাগো জুয়ার
3: হ্যাঁ কে কইলাসনি বাবু না খন্ড কই দিয়া
4: মো না পরদেশি মসনিয়া
3: হ্যাঁ কাই কাম করলাসনি বাবু
4: চাষি কাম
3: কোন গাঁও বাবু তোমার গাঁও না মিশা খন্ড কই দিয়াস
4: আমার গাঁও হচ্ছে হটকট
3: হ্যাঁ সেটা কোনটি বাবু কোন ভিতরে সেটা
4: সেটা পাটনাগড় মানে বলাঙ্গীর জেলার পাটনাগড় পাখে
3: আলে আলে হলে তুমি কাই কাম করলাসনি বাবু
4: চাষি কাম বলে
3: চাষ কাম করলাসনি বাবু কাই কাই চাষ মান করলাসনি বাবু
4: বাইগন পাতল গোটা টমাটো
3: আলে আলে হলে ই চাষ মান কর ভিতরে বলে ই শীত দিনিয়া চাষ মান কাই কাইটা বাবু
4: শীত দিনিয়া চাষ বলে টমাটো হবা
3: হ্যাঁ টমাটো আরি
4: টমাটো হবা শীত দিনিয়া মরচ হবা শীত দিনিয়া তারপরে বাইগন হবা শীত দিনিয়া ভেড়ি হবা শীত দিনিয়া
3: আলে আলে এসব চাষ করলাম বাবু কেতে পড়া জমি আছে বাবু কেতে পড়া জমি আছে চাষ জমি
4: চাষ জমি হচ্ছে মাখন বি হচ্ছে খরাটিয়া মাখন বি হচ্ছে
3: হ্যাঁ হলে এই চাষ মন করলাসনি যে বাবু এটা কিন্তু তুমি হাটে নেই দেলাসনি কি কমতি সৌকারী মনকে দেলাসনি কি কিনতি বাবু কিনতি বিকলাসনি
4: এটা বিকলা বেলা আমি বেপারী মনকে দে দেসু
3: বেপারী মনকে দেলাসনি
4: বেপারী মনে লাগি যাইসন বেপারী মনে নেই করি সেমনে ফের দুই পয়সা সেমনে বি আয় করসন
3: হই হই হই হলে তোমকে খন্ডে লাভ মিললা নাকি নাই বাবু ভাল লাভ মিললা নাকি নাই
4: নাই লাভ মিলুছে যে চাষটা ফুটলে লাভ মিলুছে
3: আলে আলে আলে বাবু হলে ই চাষ করবাকে বাবু তোমকে সে সরকার থানু কাই সাইজ মিললা নাকি
4: হ্যাঁ পাইপ বি মিলিছে
3: হ্যাঁ হ্যাঁ এই পানি পাইপ সব মিললা আছে আর কাই কাইটা যন্ত্রপাতি সব মিললা আছে কি বাবু
4: হ্যাঁ আমার পাখেরে মিলিছে খলখলিরে মিলিছে সেটা দেইছন হুম
3: হুম
4: মেশিনটা দেইছন যেন
3: হ্যাঁ এলে এটা কেতে কেতে ডাবু দেই করে আনলাসনি কেতে ছাড় করলাইনি কি কেনতি হিসাবে আনলাসনি বাবু
4: সেটা পরে ছাড় করবারটা নেই সেটা সবসিডি কেতে কটবা
3: হুম
4: হুম বলছন সবসিডি কত করি
3: আলে
4: যা লাভটা দেবে হুম
3: হুম হুম আলে এলে ই চাষ করবা পাই বাবু বিয়ন সার ইটা মন সব কমতির নো আনলাসনি
4: বিয়ন মানে দৌছন যে পাটনাগড় অছন বিয়ন দৌছন
3: ওহো সেটি ডাবু দিই করে আনলাসনি কি কিনতি মগে লাসনি
4: মগা হচ্ছে বিয়ন মগা হচ্ছে সেমন আনি দৌছন
3: আলে আলে আলে
4: তারপরে মুখফুলি বি দৌছন
3: হুম হুম হুম হুম
4: ওহো রাতিয়া মুখফুলি বি দৌছন
3: হই হই
4: চালুয়া

0: ভাবে উভা হয়েছি। বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখা মিলুছি। বর্জ্যবস্তু সৃষ্ট পরিস্থিতি প্রাণী জগত পাই মুখ্য প্রতিবন্ধক পালটছি। তেণু এর পরিচালনা এবে সবুঠ বড় আবশ্যকতা। বর্জ্যবস্তুর পুনঃচক্রণ মাধ্যমে ব্যবহারযোগ্য সামগ্রী প্রস্তুত করা এবে ত্বরান্বিত করা যাচ্ছে। আধুনিক যুগের সহরীকরণ তথা প্রযুক্তি বিদ্যার ব্যাপক প্রসার সহ প্লাস্টিক ও বৈদ্যুতিক বর্জ্যবস্তু পরিবেশ তথা জনস্বাস্থ্য প্রতি প্রত্যক্ষ সংকট সৃষ্টি করুছি। প্রাকৃতিক সন্তুলন নষ্ট হেবারে লাগিছি। এর প্রভাব আমি এবে অনুভব করুছু। জলবায়ু পরিবর্তন, বিশ্ব তাপায়ন এবং প্রদূষণ আদি সমস্যা তীব্র হয়ে চলিছি। ধরিত্রী এবে প্লাস্টিক রূপক দানব সহ অহরহ সংগ্রাম করুছি। মানুষের জীবনযাপনকে সহজ করা আবিষ্কৃত হেউথুয়া প্লাস্টিক এবে সবুঠ বড় আহ্বান ভাবে দেখা দেইছি। থরেটিয়ে ব্যবহার করে ফিঙ্গি দিয়াযাউথুয়া প্লাস্টিক পদার্থ বা সিঙ্গল ইউজ প্লাস্টিক সাম্প্রতিক ব্যস্ত জীবনশৈলী গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে আসছিলা। তবে সরকারঙ্ক সময়চ্যুত পদক্ষেপ মাধ্যমে এহা ক্রমশ প্রতিহত হয়েছি। তথাপি সম্পূর্ণ বারণ পাই আম সমস্তঙ্কর সহযোগ একান্ত জরুরি। একক ব্যবহার প্লাস্টিককু বর্জন করিবা লক্ষ্য নেই সরকার সংশোধিত প্লাস্টিক বর্জ্যবস্তু পরিচালনা নিয়মকু কার্যকরী করিছন্তি। একক ব্যবহারযোগ্য প্লাস্টিক উপরে গত 2022 জুলাই পহিলারু সম্পূর্ণ নিষেধাদেশ জারি করা যাইছি। 2021 সেপ্টেম্বর 30 তারিখে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পাইথিলা। 75 মাইক্রোনরু কম ঘনত্ব বিশিষ্ট প্লাস্টিক ব্যবহারকু বারণ করা যাইথিলা। 2022 ডিসেম্বর 31 তারিখ ঠারু 120 মাইক্রোনরু কম ঘনত্ব বিশিষ্ট প্লাস্টিক ক্যারিব্যাগ্র উৎপাদন, আমদানি, মহজুদ, বন্টন, বিক্রয় ও ব্যবহার উপরে নিষেধাদেশ জারি করা যাইছি। এথিসহ স্বতন্ত্র নিয়মাবলী আধারে নির্মাতাঙ্ক উপরে উত্তরদায়িত্ব প্রদান করা যাইছি। প্লাস্টিক প্যাকেজিং উৎপাদন করুথবা কোম্পানিগুড়িক পাই এহা সংগ্রহ ও পুনঃচক্রণকু আইনগতভাবে বাধ্যতামূলক করা যাইছি। এপরিকি সড়ক পথ নির্মাণের মধ্যে এই সামগ্রীর উপযোগ করা যাউছি। পিচু রাস্তা তৈরি বেলে এহার ব্যবহার দ্বারা সড়কর স্থায়িত্ব বৃদ্ধি পাইবারে সহায়ক হেউছি। গত এপ্রিল পহিলারু দেশব্যাপী নূতন কঠিন বর্জ্যবস্তু পরিচালনা নিয়ম কার্যকরী হয়েছি। পরিবেশ, জঙ্গল ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই নিয়মক 2016 আইন বদলরে কার্যকরী করেছি। এই সংশোধিত নিয়ম আধারে বর্জ্য উৎপত্তি স্থানরে এহাকু চারি প্রকার পৃথকীকরণ পাই বাধ্যতামূলক করাযাইছি। সেগুড়িক মধ্যে উদা, শুখিলা, স্যানিটারি এবং অন্যান্য বর্জ্য অন্তর্ভুক্ত। সেইভাবে ই বর্জ্যবস্তুর পরিচালনা সাম্প্রতিক সময়ের এক আবশ্যকতা হয়েছে। পুরোনা কম্প্যুটর, মোবাইল, টিভি ও অন্যান্য ইলেকট্রোনিক্স উপকরণ পরিচালনাকু দৃষ্টি রাখি সরকার ই বর্জ্য পরিচালনা নিয়ম কার্যকরী করেছন্তি। স্বতন্ত্র ভাবে ই বর্জ্য সংগ্রহ কেন্দ্র ও পুনঃচক্রণ ইউনিট স্থাপন করা যাইছি। ই বর্জ্যবস্তু দ্বারা সৃষ্ট প্রভাব সম্পর্কে লোককে সচেতন করিয়া পাই ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা যাউছি। ওড়িশারে স্বচ্ছতা সাথী ও জনসহভাগিতা উপরে গুরুত্ব দিয়াযাউছি। মহিলা স্বয়ং সহায়ক গোষ্ঠী সদস্যকু বর্জ্যবস্তু সংগ্রহ, তদারখ এবং ব্যাটেরি চালিত গাড়ি চলাইবা দায়িত্ব প্রদান করা যাইছি। এহাদ্বারা সামাজিক এবং আর্থিক ভাবে সেমানে সশক্ত হয়ে পারুছন্তি। বর্জ্যবস্তুকু সম্পদরে পরিণত করিবা নীতি আপনা যাইছি। পুনঃ ব্যবহার ও পুনঃ চক্রণকু প্রাথমিকতা প্রদান করা যাউছি। অনলাইন মাধ্যমে নিয়মর কার্যকারিতা নেই যাঞ্চ করা যাউছি। সমস্ত প্রকার পুরোনা বর্জ্যবস্তুকু ডম্প সাইটগুড়িকরে ম্যাপিং এবং মূল্যাঙ্কনকু বাধ্যতামূলক করা যাইছি। দেশের পাহাড়িয়া তথা দ্বীপাঞ্চলরে কঠিন বর্জ্যবস্তু পরিচালনা পাই স্বতন্ত্র ব্যবস্থা প্রচলন করা যাইছি। স্থানীয় সংস্থাগুড়িকর উপযোগ মাধ্যমে পর্যটকঙ্কু এথিপাই সচেতন করা যাউছি। এ সংক্রান্ত বিভিন্ন নিয়ম প্রভাবশালী কার্যান্বয়ন পাই মধ্যে কেন্দ্রীয় ও রাজ্যস্তরীয় কমিটিমান গঠন করা যাইছি। এই আলোচনার শেষ প্রসঙ্গ হেউছি বর্জ্যবস্তু পরিচালনা কেবল সরকারঙ্ক দায়িত্ব নুহে বরং প্রত্যেক নাগরিকঙ্কর কর্তব্য। নীতি নিয়মর সঠিক কার্যান্বয়ন মাধ্যমে এক সুস্থ, সুন্দর, স্বচ্ছ ও সবুজ ভবিষ্যৎ গঠন সম্ভব হয়েপার।
1: শুনিলে আজির প্রসঙ্গ রিলে করে প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্রর। আকাশবাণী জয়পুর প্রচার করুছু কেতুটি ওড়িয়া চলচ্চিত্রর গীত। প্রথম গীতটি শুনিবা কিছি খটা কিছি মিঠা চলচ্চিত্রর। কণ্ঠশিল্পী সত্যজিৎ এবং অসীমা। ডক্টর নির্মল নায়কঙ্ক গীত। সঙ্গীত অভিজিৎ মজুমদার।

এটাকে ছাড়ি করি আজটো ভেক্টর এজস পরিণম মিশা বেড়াই ডোংরে পাকাইবা লিম পিড়িয়া বেড়াই পাকাইলে তো অধিক নিমান অধিক নিকট রাসায়নিক সার ভূমিকা যে নিমান নাই আর সেটা দিয়ে পাচাইলা শাক ডাল ধান চাউল মুগ বিড়ি সুয়াদ।

সরকার ভিন ভিন যোজনা এটার পাই বনাইলা আছে। সে যোজনা মনের লাভ নেবাকে কৃষি বিভাগর বাবু মনের সঙ্গে কথাবার্তা করা

0: দিদি, মোর বঞ্চিবা দূর হয়েপড়ছে। এতে দিন ধরে সেমানক সহ কেমতি চলি আসছি সে কথা কেবল মুহি জানে। হলে বর্তমানে গোটিয়ে মিনিট মু সে ঘর রহিপারি নি। আপনার মতো আপনার গেস্ট হাউস গোটে রুম দিও দিদি, প্লিজ প্লিজ দিদি।
1: ডক্টর মনিষ, এবে প্রবলেম হেলা যে মো পাখে কোনসি রুম খালি নাহি। দেখো সমস্তঙ্গ ঘরে তো ঝগড়া ঝাটি হুয়ে, এমিতি কোন কে ঘর ছাড়ি চালি যায়। বর্তমান তম মনরে স্থিরতা নাহি, কিছু সময় রেস্ট নিও, তারপরে।
0: কোন কহুছো তুমি? যদি মতো তড়ি দেব কেউটে আশ্রয় নেবি, সে ঘরকে ফেরি যাওয়া অপেক্ষা বরং ভাল হব।
1: ঘটনা কোন? নাগরজি তো তোমাকে বহু স্নেহ করতে।
0: যেতবে মোর সম্বন্ধ হল ভাবি নাগর সাহেব মতো পছন্দ করে আমেরিকা নিয়ে যাচ্ছেন। ভাবিলি কিছু বর্ষ পূর্বে সে বি তো আমি ভারতীয় লে আমাদের বুঝাপণার কৌশি অভাব রহবনি। হলে এঠাকু আসে অনুভব কলি যে এমানে এমানে যেমন মতো গোটে গৃহপালিত পশু ভাই কিনি আনিছন্তি। অলিয়া সফা করিবি মু, টয়লেট সফা করিবি মু, ঘাস কাটিবি, লুগা ধোইবি, এতিকি নুহে দিদি। মো সহিত সেমানে থটা তামসা করুছন্তি, বাহার লোকক সামনারে মতো অপমান করুছন্তি।
1: আউ অনিলা, সে কোন এসবর কিছু প্রতিবাদ করুনি?
0: সে সে তো তার বাপা মা ভাইঙ্ক সহিত হাত মিলিছি। নাগর পরিবার সমস্ত পরিচিত বন্ধু মতো নাগর সাহেবঙ্কর বিশ্বস্ত চাকর বলে ভাবুছন্তি।
1: ধৈর্য ধর, মু সেমানক সহিত কথা হেবি, অনিলাকু বুঝেইবি। দেখো মনিষ, এই যে টয়লেট ইত্যাদির কথা কৌছ, আমি সমস্তে তো নিজ নিজ টয়লেট সফা করুছু, এতে লাজ করিবার কিছু না। হ্যাঁ পেসেন্স, প্রথমে প্রথমে এমিতি ভুল ভটকা হয়ে যাই, কিন্তু এথিপাই বিবাহর পবিত্র বন্ধনকে কোন ছিণ্ডাই দেব?
0: পবিত্র বন্ধন বিনা দিদি কাহাকু বুঝাইব তুমি? সেমানে তো মতো